0: บะกบฟะมาละฮุมลายุมินูนวะอิซากุรอะอะลัยฮิมุลกุรอานุลายัสจุดูนฟะลิลลาซีนะกะฟะรูยุกัซซิบูนวัลลอฮุอะอ์ลัมบิมายุอูนฟะบัชชิรฮุมบิอะซาบิอะลีมإلا الذين آمنوا وعملوا الصالحات لهم أجر غير ممنون.
1: Masya Allah. Untuk Abu Aisyah, setoran Al-Syiko sudah lumayan. Cuma ada beberapa catatan. Yang pertama tadi ya perlu dilancarkan lagi ya, wa al-qatsma fiha wa takhallat ya. Hati-hati jangan sampai ya, nyambung ke yang lain. Kemudian coba diulangi, ya ayuhal insan innaka kadih.